0: প্রত্যেক মলম বেবি হাল খবর
1: এক সময় বিলাস মুলাঙ্গলম
0: ইয়াং নিও
1: তালা
0: নাদাম হাতার তাইঞ্জি
2: ও না না না না ওই কেনা তুই যা গয়া
0: দিদা
1: নিলাই এ তরে মুয়াংবি
3: বিল
1: নালা ফোন কাজি এখিনলা হ্যালো খ্যাপা না খাই লাবা
0: হ্যাঁ মা ইয়াং সেম হুকাগি তুং মুবা তুই দশ হাজার বিল খাংলাছি আজি
3: তুই তো ইয়ে বলে
0: বইনী দশ হাজার বিল যে কসরি ভয়
1: যো হাজারসঙ্গ থিও নি ওয়ালে গর্নু ভাগো
0: দুবাই নাই গয়েছ নি পয়সা মুলা
3: পয়সা আর এঙ্গা দেন ফসকো জিঙ্গা নিজলা গানি দিকে তাই গেন লাজি এই জন ভাগো যাটা
0: বইনী পয়সা তো ছাইন কে গর্নে তো আবা
1: বিল তো হাজারলে জসরি ভয় ভনি তিনু পর্ছ
0: তিরেন ভনে কে গর্নে তো আবা
1: নত্র ভয় ভাড়া ধুনে অনি জানে
0: ভাড়া ধুনে
1: অ
0: ওহো চুনি গরে সিঙ্গা তো ফসল লাভ সমালাজি ওহো চুনি গরে সিঙ্গা তাং সিঙ্গা লাগি চুপাতে জানেন টিকলা সে জানেন
2: অমৃত

0: বা ছনট লাভাল সপ্তাহ প্রস্থান তিন অধ্যায় পাঁচ খেলিচা পরমেশ্বরজি বিশি চুম নামরি আও এলা কাংগ্রাম লক্ষম ফুকাল তিক্ত বিষম এ রেবা চুগ্রা পবিত্র সা হিনবা ইয়াংসি পরমেশ্বর দ রোলা যোগ্য সম্মান পিনমারি আবশ্যক মোলা জব রং মুনসে মিকেল কেয়ার চা শুভ মোলা থেন্দে রং সে থে তারা গদে দেন গ্রহ কদে রংসু মোলা রং দা মোয় মোলা থেনি গদে হানাঙ্গাম হাবা হিনবা রং সে থে রো দেন তাম লসুবা মোলা রো সে নন থেনি গদে দা সৃষ্টি লসুজি পরমেশ্বর যে ইয়াকর কি পবিত্র দেন ধর্মী রো মসুলা জব ইয়াং পরমেশ্বরলা ইচ্ছা নিলা ইয়াং হালা হিমবা বিবাহ তুলনারি ইয়াং হালা হিনবা বিবাহ তুলনারি ইয়াংসে পরমেশ্বর হালা মুশিলা বিশি ডান্দোলা প্রস্থান তিন অধ্যায়লা ছ পরমেশ্বর সে দত্তি দোন সুঙ্গি না এলা আবা পুরখালা পরমেশ্বর লা হিনবা অভ্রামলা পরমেশ্বর ইসাগলা পরমেশ্বর দেন ইয়াকুবলা পরমেশ্বর হিনবা তব মোসা সে রংলা সুং সুং গামজি তিক্ত বিষম থেসে পরমেশ্বর দ চাবড়ি লোংজি ইয়ংসি পরমেশ্বর দা আদার লাদোলা রংমন মোসা জে চু রি লজিবা মুবা ইয়ংসি চু মহসুস লাদোলা কি ইয়ং দা বুদ্ধি দেন গোবা ইয়ংলা আবা পরমেশ্বর দেন বুদ্ধি দেন শক্তিলা তুলনে জেখেন ইয়াকর কি যা যা তাম হিনবা হিতুপদেশ উন্নাস অধ্যায় একাইশ মিলা তিংরি লালন যোজনা গদে তামুলা তসাই পরমেশ্বরলা যোজনা গদে উদ্দেশ্য গদে বিজয় তামুলা ইয়ংলা লুইলা লাগেরি ইয়ংসে পালন লদোলা সল্লাহ ইয়াকরগিন জখিন আওয়াজ মুলা দেন থে ইয়ংলা আবা পরমেশ্বর গ্যাম হাবা আওয়াজ যো রংলা দেন গালা সৃষ্টিকর্তালা লাগিরি জিম্মিওয়ার মুসিউলা থেন দে পরমেশ্বর সে রংলা ইচ্ছা পুরা লাবরী আজ্ঞাকারী তাসেলা কাদে দা অনন্ত সে গদে প্রতিজ্ঞায়ন লসি মোলা আমেন পরমেশ্বর যে রঙিলা জীবনে প্রশস্ত মাত্র আশিস প্রভাবশালী বাইবল শিক্ষক সোয়ান ভিক্টর ইয়াম লিখি সন্দেশ ইয়াম
1: টাইম চেক ইটস 7 PM
2: অহিলে সাঁঝকো ৭ বাজেকো ছ।